0: ডক্টর এস জে শঙ্কৰনা হাই মিফাম আদুদা মালিয়েঙ্গি ওয়েনা থেনহারিবা সিংনাবা সিং আমাদি মধু মতো করমদা থেনগাদেগি হাবিগি মতাংদা লুচিংবা সিংদা খানাগানি মাংনা হাই ভারত আমাসুং প্যাসিফিক লমদমগি মরকতা সাপ্লাই চেইন মেরিটাইম সিকিউরিটি ইয়াওনা তোঙান তোঙাবা লমকেদা তেংবাং পিননাবাগি মতাংদা সুখানাগানি শ্রী জে শঙ্কৰনা হাই
1: This is our first meeting in 2026. We had met twice in 2025. Understandably, much of the discussions and indeed the bilateral exchanges were devoted to the current state of the world. Being Quad, we naturally focused on issues of particular relevance to the Indo-Pacific. Because we are four maritime democracies located at different ends of the Indo-Pacific, The exchange of perspectives was an exercise of considerable value. The maritime domain has seen a steady expansion of collaboration, including surveillance and domain awareness, logistics network, undersea cables, training, capacity building, and HADR activities.
0: ইবোলা লাইচেক মারি লেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চানা কানো লকিবগিং ভারত সরকারি অনেসো এয়ারলাইন স্যান্ডার্ড অপারেটিং প্রসিজার থাকে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি হাই উগান্দা আমাদি কঙ্গো তামনা পাইগদব এয়ারলাইন তোমা প্যাসেঞ্জার তোমদ্রিগে মামনা সুসই সৈন সেলফ ডিক্লারেশন ফর্ম মেনশনগদবনি লাইনা আসে মাস খাংটোনব আমাদি তিনব ফ্লাইট মনুদ হকসেল মারি লাইনব অনাউন্সমেন্ট সুসই সৈন লোকব ডিজিসি এয়ারলাইন খাঙলি প্যাসেঞ্জার লাইহো মসা সৌথাইরপ কোক চিকপ খনও নারপ ওনিংব আতই লাইয়ং কে থেবাদি খুদক্টর এয়ারলাইন্স কি ক্রু মেম্বর ইমিগ্রেশন নত্রগ মেডিকেল অথরিটি রিপোর্ট তোগদবনি হাইরি কেন্দ্রগি গৃহমন্ত্রী অমিত শাহ পড়িদ চুনা সিকিউরিটি মিফম পাংথলি শ্রী শাহ রাজস্থান বিকানের থাকি সানচু বোর্ডর আউটপোস্ট মত তাহলে বি এস এফ পার্সনেল সানকিফ কয়াদি নথেল বিকানের পড়িদ সিকিউরিটি হেসনগানি কেন্দ্রগি ফিশারিস এনিমেল হাজবেন্ডারি ডেরিং মন্ত্রী রজীব রঞ্জন সিং আবং নোপ রাজ্য তেরেকি লুপা কোটি কুন্থা নিতো হেনবগি ফিশারি প্রজেক্ট খরগি যাত্রা হুন্ে খরগি সঙ্গাখ্রে মিজোরামগি আইজল দঙ্গারাম পাংথপ আবং নোপ রাজ্য রিজনল রিভিউ মিফম সরু ইয়াদ মন্ত্রী হাই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ফিশারিস ইকুয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডি মাদ পাইখলি প্রজেক্ট ফিশারিস ইনফ্রাস্ট্রাকচার মপাঙ্গন কাকাতহনবামী সেন্ট হেন ফগতহনবলগানি মানে হাই লমসিদ হেন চোখনবগদম সরকারন মিং থামলি আবং নোপ লমদম তুমকোন চোখলগানি মেঘালয় মুখ্যমন্ত্রী কর্নার কে সংমান কেন্দ্রগি শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানগ রাজ্য শিক্ষাগি আবন্ব পুরনবগ নিউ দিল্লি উনখ্রে উনব শ্রী সংমান শিক্ষাগি আহোব কয়া পুরনবগদম পাইখলি খোথা কয়া সিংব কয়া এডুকেশন বিভাগ পুতলি ওফম থামি মান হাই মেঘালয় স্কুল লিমি চাতুর রোম আসাম আবং নোপ খাইদি স্কুল রাজ্য মেঘালয় স্কুল থেব আবাদ আপাকে পৌদমি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হাইরি মধ্যপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিদর্ভাদ আহিম কা হেন সাগান আমরম চন্ডিগড় দিল্লি পঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান লাগলিব নিহুমনি আসে হিট ওয়েভ মায়োগান হাইরি পঞ্জাব মিউনিসিপাল মিখল ভোট হোজ থাদি মিখল মিউনিসিপাল কোপরেশন নিপান মিউনিসিপাল কাউন্সিল হুমপুত্র মাস নগর পঞ্চায়েত কুন্দ চাথারি মিখল আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শিরোমণি আকালি দল ভারতীয় জনতা পার্টি মেরেপা থেনি ভুবনেশ্বর চাথারি কুন্থামাথুই সুব সব জুনিয়র বয়েজ এন্ড গার্লস ন্যাশনাল বেসবল চ্যাম্পিয়নশিপ কুন্তরুকি লিগ ম্যাচ মণিপুর গুজরাট থেনগান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট মামাগি চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর গুজরাট টাইটান্স কোয়ালিফায়ার্স ওয়ান ম্যাচ ধর্মশালাদ সানগান ম্যাচ পুতরমাখাই হোগান ম্যাচ থাইব টিম আই পি এল কুন্তরুকি ফাইনেল চানি ম্যাচ পোহব টিম কোয়ালিফায়ার টু ম্যাচ হন সানবগি খুদচাব পিগান আরব পাও হন ইয়ংখিনদুই সুব অল মণিপুর সুমাং লীলা ফেস্টিভেল কুন্তরুকদ ইম্ফাল হরগান রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুরগি হুমনিগি খোচত সিকিমদ থাকান কেন্দ্র মপানথর মন্ত্রী ডক্টর এস জে শঙ্কর সভাপতি কোয়াড কি মপানথর মন্ত্রী মিফম নিউ দিল্লি হোজি পাংথলি ইভোলা লাইচাত মারি লেন ভারত সরকার এয়ারলাইন স্যান্ডার্ড অপারেটিং প্রসিজার থাকে পাও লিজারি

0: हेलो हेलो
1: हेलो गुड आफ्टरनून मैडम.
0: गुड आफ्टरनून कनाई पिरबनम इंग्ले फ्रॉम तकपी ताजे ये हेलो
1: तो
0: जाई पाई पांगे ओकम ओमिता ओमिता आई कोई तोरम दा तराम नो ओमिता करी करम बवा फम नो फंग दो पिदो इसी
1: ओमिता आई आई जदाओ यम या वानी कोन दगी एक कुम दा बगा क्वाई पास ने पगने वरिंग चली से
0: होय ओमिता तान स्याम ना जानर उ बहाई तारे को कोन दा करी फी साबिरा मिनो ओमिता
1: मिदाओ आई दे कुगे वन प्लाइन म युंग कार गा कुजी मुका
0: Have you gonna be
2: ready?
0: I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no
2: idea.
0: I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. I'm no idea. Ophelia. Hoi hoi. Have you? Karon bo from no Ophelia nang si ko gi thorom sida thambi doi se nu pio bi gi we ba cha kho thorang gi wa from la na tra ge isan na hoji hoji ba khali ba thau dang sing gi wa from oi doi ra hai bi yo.
1: Hoi me dam hai jara ge. Me dam a koi nu pi ma chen je sum yam na nung chin na lai ba ko. A koi gi imong manung cho adam nung chin na lai ba pa mi. Mong na su manem po ku ma cha ima dong na seba dong tau bi ba adagi manem po na su mau bu ija dong na kan ba samai na tau bersiam pantai aduga mama apa wai bersinya ma cha na pi bu kita nung si na tau ba mau ju bu di kita wat pa si kum ba su yam na aku nya ting na zai aku ju mau mama wai ra bani na adu ma si dai ja tuai na
0: ไปงอตงงายกินไลเตอดมนุงชินะบะปาเมไฮจะตายเมดาฮอยๆนุงซิมนุงชินะบะดายอยุมฟะมอยบะปุนเสียมะสะกะชิเฮบนิกออัยกิอิจามิกิมะจาอัยกิอิมออะเดกะอัยกิอิจาอะดุกุมบะมีเตียงมานะดะบะนายิงบะโดยิงงวยซิลุยนะมะนุปิคุติมะจักมานะบะมีเตียงดาอิงมินะระกะอัยคอยอัมมะตะไลตะไลระลุยนะมะตานะดุนะอะวานุงไอตานะดุนะหิงมินะซิไฮนะออฟิเลียนะฟงโดปิระปะนิกอ
2: ไม่เนี่ยนะถ้าเกิดจะรีสักอยู่บ้างดูคุณบ้าฟ้าจะรบว่าฟังข่าวฟังดูปิดหน้าคุยกิทอร์มัสิดาสรุปแบบนี้ปีกิดมักตาอาจจะดีมาทั้งสิ่งที่เสียมาขัดขังคุดลดจำจระเข้คุดลดจำจระบ้าไอเสียสิคุลักษาฟิล์มมัสต์กิสุริเชนจำอเมริกุสปารานีอันนี้เกี่ยวกับคอนเจลดาสัตว์จิตบิเกนเซริงบ้าอเมริกเตน่าอุณาเซรังบิเซนิเซคุดลดจำจระตาบิเซ

0: ꯑꯣꯖꯥ ꯃꯃꯥꯡꯗ ꯑꯣꯖꯥꯅ ꯊꯤꯌꯦꯇꯔꯒꯤ ꯂꯝꯗ ꯈꯣꯡꯗꯥꯔꯛꯄꯒꯤ ꯋꯥꯔꯤ ꯑꯩꯈꯣꯏ ꯈꯔ ꯇꯥꯈ꯭ꯔꯦ, ꯃꯈꯥ ꯆꯠꯊꯔꯛꯄꯁꯤꯗꯤ ꯑꯣꯖꯥ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯊꯤꯌꯦꯇꯔꯒ ꯑꯣꯖꯥꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯔꯛꯄ ꯍꯥꯏꯕꯗꯣ ꯃꯗꯨꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯈꯪꯖꯒꯦ꯫
1: ꯊꯤꯌꯦꯇꯔ ꯁꯦꯟꯇꯔ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯤꯅ ꯑꯄꯨꯟꯕꯒꯤ ꯑꯣꯏꯔꯦꯀꯣ, ꯑꯗꯨꯗ ꯑꯣꯖꯥ ꯅꯕ ꯋꯥꯔꯦꯄꯥ ꯄꯗꯃꯁ꯭ꯔꯤꯁꯦ ꯃꯁꯤ ꯑꯩꯕꯨ ꯌꯥꯝꯅ ꯁꯨꯂꯨꯅ ꯇꯧꯕꯤ, ꯑꯩꯅ ꯃꯉꯣꯟꯗ ꯌꯥꯝꯅ ꯐꯖꯅ ꯃꯥꯏ ꯃꯐꯝꯗ ꯈꯪꯅꯤꯡꯕ ꯑꯃꯒ ꯂꯣꯏꯅꯅ ꯌꯥꯝꯅ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯅ ꯃꯥꯒꯤꯗ ꯑꯩ ꯆꯠꯇꯅ ꯈꯣꯠꯇꯅ ꯇꯧꯕ, ꯑꯗꯨꯗ ꯃꯥ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯋꯥꯛꯁꯣꯞꯇ ꯆꯍꯤ ꯈꯨꯗꯤꯡ ꯌꯥꯎꯔꯛꯄ ꯇꯧꯕꯗꯣ ꯃꯥꯅꯁꯨ ꯌꯥꯝꯅ ꯑꯩꯕꯨ ꯄꯦꯟꯕꯤ, ꯌꯥꯝ ꯊꯥꯒꯠꯄꯤ, ꯊꯤꯌꯦꯇꯔ ꯃꯤꯔꯔ ꯍꯥꯏꯕ ꯃꯥꯒꯤ ꯁꯪꯁꯥꯟ ꯑꯃ ꯂꯩꯌꯦ, ꯑꯗꯨꯗ ꯑꯩꯁꯨ ꯌꯥꯎꯖꯔꯝꯃꯤ,
0: ꯑꯗꯣ ꯃꯗꯨ ꯌꯥꯎꯅ ꯌꯥꯎꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯀꯥꯏꯒꯤꯁꯤꯁꯨ ꯄꯨꯈꯠꯀꯗꯧꯔꯤꯕꯅꯦꯕ,
1: ꯄꯨꯍꯜꯂꯤꯕꯅꯤ.
0: ꯑꯗꯣ ꯑꯣꯖꯥ ꯍꯣꯏꯅꯅꯦ ꯊꯤꯌꯦꯇꯔꯗ ꯀꯟꯅ ꯈꯣꯡꯊꯥꯔꯤꯉꯩ ꯃꯇꯝ ꯌꯥꯡ ꯌꯥꯡ ꯂꯧꯔꯤꯉꯩ ꯏꯟꯈꯠꯂꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯗꯗꯤ ꯀꯣꯝꯄꯤꯇꯤꯁꯟꯒꯨꯝꯕ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯌꯥꯎꯈꯤꯕꯒꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯩꯕ꯭ꯔꯥ ꯊꯤꯌꯦꯇꯔꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅꯁꯦ?
1: ꯂꯩ ꯂꯩ, ꯃꯇꯝ ꯑꯗꯨꯗꯗꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯏꯁꯇꯦꯠ ꯀꯂꯥ ꯑꯦꯀꯥꯗꯦꯃꯤ ꯈꯨꯃꯟꯂꯣꯡꯄꯥꯛꯇ ꯂꯩꯔꯤꯁꯦ,
0: ꯃꯁꯤꯗ
1: ꯑꯣꯖꯥ ꯅꯤꯂꯀꯥꯟꯇ, ꯑꯣꯖꯥ ꯗꯥꯃꯨꯗꯣꯔ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯍꯥꯏꯕ ꯃꯇꯝꯗꯨꯗ
2: ꯑꯣꯏꯔꯤꯉꯩ ꯃꯇꯝ ꯑꯗꯨ ꯃꯣꯏꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯑꯝꯃꯦꯕ, ꯁꯣꯃꯥꯂꯦꯂꯥ ꯀꯝꯄꯤꯇꯤꯁꯟꯁꯨ
1: ꯑꯗꯒꯤ ꯗ꯭ꯔꯃꯥ ꯐꯦꯁꯇꯤꯕꯦꯜꯁꯨ ꯆꯍꯤ ꯈꯨꯗꯤꯡ ꯄꯥꯡꯊꯣꯛꯑꯝꯃꯦꯕ, ꯒ꯭ꯔꯥꯟ ꯃꯣꯏꯅ ꯄꯤꯔꯝꯃꯤ ꯃꯇꯝꯗꯨꯗ, ꯃꯇꯝ ꯄꯤꯕ ꯒ꯭ꯔꯥꯟꯁꯦ ꯆꯥꯇ꯭ꯔꯦꯠ ꯆꯅꯤꯄꯥꯟ ꯁꯨꯃꯥꯏꯅ ꯄꯤꯕꯅꯤ, ꯑꯗꯨ ꯆꯥꯎꯔꯕꯅꯤ ꯍꯥꯏꯁꯦ,
0: ꯃꯗꯨ ꯚꯦꯂꯨ ꯋꯥꯡꯉꯤ,
1: ꯚꯦꯂꯨ ꯋꯥꯡꯉꯤ, ꯍꯣꯏ
0: ꯍꯣꯏ,
1: ꯃꯗꯨ ꯁꯛꯀꯅ ꯂꯥꯛꯏꯅꯤꯅꯦ ꯀꯩꯅꯣ ꯇꯥꯅ ꯒ꯭ꯔꯥꯟ ꯇꯥꯅꯕ ꯂꯥꯛꯄ ꯆꯦ ꯆꯥꯡ ꯃꯣꯏꯒꯤ ꯃꯔꯤ ꯂꯩꯕ ꯆꯦ ꯆꯥꯡ ꯄꯤꯕ ꯂꯥꯛꯄꯁꯦ ꯁꯛꯀꯟꯗ ꯂꯥꯛꯏꯕꯅꯤ,
2: ꯃꯔꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯃꯨꯡ ꯉꯁꯥꯏ ꯍꯥꯏꯐꯝꯁꯦ ꯌꯥꯝꯅ
0: ꯂꯩꯕꯨꯈ꯭ꯔꯕꯁꯦ
1: ꯂꯩꯕꯨꯈ꯭ꯔꯕꯁꯦ ꯃꯁꯤꯅ ꯁꯅꯥꯒꯤ ꯁꯖꯤ ꯍꯥꯏꯕꯗꯨꯗ ꯁꯄꯣꯔꯇꯤꯡ ꯑꯦꯛꯇꯔ ꯇꯥꯈꯤ, ꯑꯩꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯁꯥꯔꯚꯤꯁ ꯂꯩꯕ ꯃꯅꯨꯡꯅꯤ, ꯍꯦꯔꯣꯁꯤꯒꯤ ꯃꯅꯥꯎ ꯅꯨꯄꯥ ꯑꯃ ꯁꯥꯏꯌꯦꯕ.
0: ꯑꯗꯣ ꯑꯣꯖꯥ ꯇꯥꯏꯕꯪ ꯃꯤꯑꯣꯏꯕ ꯄꯨꯟꯁꯤ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯤ ꯅꯥꯃ ꯍꯥꯡꯕ ꯌꯥꯗꯦ ꯍꯥꯏꯔꯤꯕꯅꯤ, ꯑꯣꯖꯥꯅ ꯌꯨꯝꯕꯥ ꯂꯝꯕꯤꯗ ꯈꯣꯡꯗꯥꯔꯛꯄꯁꯦ ꯀꯔꯝꯕ ꯃꯇꯝꯗ ꯈꯣꯡꯗꯥꯔꯛꯈꯤꯕ, ꯑꯗꯨꯒ ꯏꯇꯩꯃꯒꯤ ꯃꯤꯡꯁꯤꯅ ꯀꯔꯤ ꯑꯉꯥꯡꯅ ꯀꯌꯥ ꯏꯆꯥꯁꯤꯡꯅ ꯍꯥꯏꯕꯗꯣ ꯃꯗꯨꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯈꯪꯖꯒꯦ.
1: ꯑꯩꯒꯤ ꯂꯣꯏꯅꯕꯤꯒꯤ ꯃꯃꯤꯡ ꯂꯨꯋꯥꯡ ꯊꯦꯝꯅꯤꯡꯉꯣꯜ ꯃꯦꯃꯤꯠ ꯀꯧꯏ, ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯂꯩꯐꯝꯁꯤꯅ ꯊꯧꯕꯥꯜ ꯊꯣꯛꯄꯝꯗꯒꯤ ꯅꯣꯡꯄꯣꯛꯂꯣꯝꯗ ꯀꯤꯂꯣꯃꯤꯇꯔ ꯑꯃ ꯃꯈꯥꯏ ꯑꯅꯤ ꯆꯥꯡ ꯆꯠꯂꯒ ꯅꯦꯐ꯭ꯔꯥ ꯀꯝꯄꯅꯤꯅ ꯈꯨꯟꯗꯨꯝ ꯂꯩꯔꯤꯌꯦ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯨꯟꯗꯨꯗꯒꯤꯅꯤ ꯑꯩ, ꯁꯣꯛ 1994ꯗ ꯌꯨꯝꯕꯥ ꯂꯝꯕꯤꯗ ꯈꯣꯡꯗꯥꯏ, ꯏꯆꯥꯅꯨꯄꯥ ꯃꯔꯤ, ꯏꯆꯥꯅꯨꯄꯤ ꯑꯃ, ꯑꯗ ꯑꯩꯅ ꯄꯥꯝꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯅꯥꯏꯅ ꯏꯆꯥꯅꯨꯄꯥꯗꯨꯁꯨ ꯍꯧꯖꯤꯛ ꯀꯟꯅ ꯇꯧꯔꯤ, ꯃꯥꯅ ꯍꯧꯖꯤꯛ
0: ꯀꯩꯅꯣ
1: ꯊꯤꯌꯦꯇꯔꯗ, ꯃꯥꯅ ꯍꯧꯖꯤꯛ ꯀꯩꯅꯣꯗ ꯉꯥꯎꯔꯤ, ꯑꯣꯖꯥ ꯈꯤꯇꯤ ꯖꯨꯒꯤꯟꯗ꯭ꯔꯣꯗꯣ ꯃꯥꯒꯤꯗ ꯇꯧꯗꯨꯅ ꯌꯥꯎꯔꯤ, ꯃꯥꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯔꯤꯃꯤ ꯇꯧꯔꯤ,
0: ꯍꯣꯏ ꯃꯃꯥꯡꯗꯁꯨ ꯄꯟꯖꯈꯤꯕꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯏꯆꯥꯗꯨꯒꯤ ꯂꯩꯔꯨꯈ꯭ꯔꯕ ꯏꯄꯨꯁꯨ ꯀꯔꯤꯁꯨ ꯊꯤꯌꯦꯇꯔꯒꯤ ꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯆꯦꯜꯂꯦ ꯍꯥꯏꯖꯔꯤꯕ, ꯍꯣꯏ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯑꯣꯖꯥ ꯊꯤꯌꯦꯇꯔ ꯍꯥꯏꯕ ꯂꯩꯇꯦ ꯑꯃ ꯍꯥꯏꯕ ꯂꯩꯇꯦ, ꯃꯥꯅ ꯃꯥꯅ ꯄꯥꯝꯕ ꯂꯝꯕꯤꯗꯨꯗ ꯅꯤꯌꯣꯝ ꯆꯨꯝꯅ ꯆꯪꯁꯤꯜꯂꯒꯗꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄꯁꯦ ꯅꯣꯡꯃ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯅꯣꯡꯃꯗꯤ ꯁꯣꯏꯗꯅꯃꯛꯀꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯉꯛꯀꯗꯧꯔꯤꯕꯅꯤ,
1: ꯃꯥꯅꯦ ꯃꯥꯅꯦ, ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯏꯆꯥꯅꯨꯄꯤꯗꯣ ꯑꯗꯨꯁꯨ ꯈꯨꯟꯖꯨ ꯀꯨꯃꯥꯔꯗꯣ
0: ꯂꯩꯈꯤꯗ꯭ꯔꯕꯁꯦ,
1: ꯂꯩꯈꯤꯗ꯭ꯔꯕꯤꯁꯦ, ꯃꯥꯗꯤ ꯀꯣꯔꯛꯗꯦꯛꯇ ꯂꯩꯊꯣꯛꯑꯦ ꯃꯥꯗꯤ, ꯑꯩꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯨꯅ ꯇꯤꯟꯅꯗꯩ ꯇꯥꯖꯨꯒꯁꯨ ꯌꯥꯝ ꯂꯨꯅ ꯂꯣꯏꯅꯩꯌꯦꯕ, ꯑꯗ ꯃꯉꯣꯟꯗ ꯍꯧꯖꯤꯛ ꯂꯩꯕ ꯁꯤꯜꯂꯨꯒꯅ ꯄꯤꯔꯛꯏꯃꯤ, ꯁꯩꯔꯦꯡ ꯊꯤꯕꯗ ꯍꯥꯏꯅꯩ ꯍꯥꯏꯔꯝꯃꯦ, ꯏꯆꯥ ꯊꯥꯛꯄ ꯇꯥꯗꯣꯔꯤꯕ ꯂꯣꯟꯗꯥꯁꯦ ꯏꯆꯥ ꯊꯥꯛꯄꯗꯤ ꯅꯠꯇꯦ ꯍꯥꯏꯅꯩ ꯍꯥꯏꯔꯤꯅꯤ, ꯑꯁꯦꯡꯕ ꯂꯥꯗꯤ ꯇꯜꯂ ꯌꯥꯎꯗꯧꯕ
0: ꯀꯣꯝꯄꯤꯇꯤꯁꯟꯁꯦ,
1: ꯃꯥꯒꯤ ꯏꯁ ꯉꯛꯆꯔꯦꯗꯅ ꯑꯃꯈꯛ ꯂꯩꯌꯦꯕꯀꯣ, ꯏꯕꯥꯏ ꯑꯃ ꯂꯩꯌꯦ ꯂꯩꯈꯤꯗ꯭ꯔ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯀ꯭ꯋꯥꯏꯊꯦꯟꯗꯒꯤ, ꯃꯥꯅ ꯏꯁꯨ ꯁꯩꯔꯦꯡ ꯊꯤꯕ ꯐꯩꯗ ꯊꯤꯎ ꯊꯤꯎꯗ ꯑꯁ ꯏꯁꯨ ꯁꯩꯔꯦꯡꯁꯤꯗꯤ ꯏꯃꯥꯁꯤ ꯇꯤꯡ ꯊꯣꯛꯑꯗꯤ ꯈ꯭ꯋꯥꯏꯔꯝꯕꯟ ꯕꯖꯥꯔ ꯌꯧꯅꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯗꯨꯃꯛ ꯁꯥꯡꯕ, ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ ꯇꯧꯏ ꯃꯥꯁꯦ, ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯃꯇꯝ ꯑꯃꯗ ꯌꯥꯝꯅ ꯃꯤꯡ ꯆꯠꯈꯤꯕ ꯂꯥꯟꯐꯝꯗꯤ ꯕꯦꯅꯤꯗꯣ,
0: ꯍꯣꯏ
1: ꯑꯗꯨꯗꯩꯗ ꯃꯥꯁꯦ
0: ꯔꯦꯗꯤꯑꯣ ꯗ꯭ꯔꯃꯥ ꯑꯣꯏꯅꯁꯨ ꯂꯩ, ꯑꯗꯨꯒ ꯐꯤꯂꯝ
1: ꯄꯨꯊꯣꯛꯇꯅ ꯐꯤꯂꯝ ꯊꯦꯡꯉꯤ, ꯔꯦꯗꯤꯑꯣ ꯗ꯭ꯔꯃꯥꯗ ꯃꯥꯁꯦ ꯂꯥꯟꯐꯝꯗꯤ ꯕꯦꯅꯤꯁꯤꯗ
0: ꯑꯉꯥꯡ ꯁꯥꯕꯤꯗꯨꯅꯦꯕ, ꯏꯆꯥꯁꯦ ꯃꯥꯒꯤ ꯏꯆꯥꯁꯦ
1: ꯉꯁꯥꯏ ꯂꯥꯇꯤꯁꯨ ꯑꯣꯏꯕꯅꯦ ꯃꯥꯁꯦ, ꯔꯦꯗꯤꯑꯣꯒꯤ ꯑꯄ꯭ꯔꯨꯞ ꯕꯤꯗꯔꯥꯅꯤ ꯀꯧꯏ,
0: ꯑꯣꯖꯥꯒꯤ ꯈꯨꯗꯨꯡ ꯏꯂꯩ ꯆꯥꯎꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄꯁꯨ ꯑꯣꯏꯁꯅꯨ, ꯑꯗꯣ ꯑꯣꯖꯥ ꯊꯕꯛ ꯆꯪꯕꯁꯤꯅ ꯀꯔꯝꯕ ꯃꯇꯝꯗꯒꯤ ꯑꯣꯏꯅ ꯆꯪꯕꯤꯈꯤꯕ, ꯑꯗꯨꯒ ꯀꯔꯝꯕ ꯃꯐꯝꯗ ꯄꯣꯁꯇꯤꯡ ꯇꯥꯔꯛꯄ, ꯀꯗꯥꯏ ꯀꯗꯥꯏꯗ ꯆꯠꯂꯨꯕ, ꯃꯗꯨꯒꯨꯝꯕꯗ ꯊꯦꯡꯅꯔꯛꯄ ꯑꯋꯥ ꯅꯨꯡꯉꯥꯏꯒꯤ ꯋꯥꯔꯤꯗꯣ ꯃꯗꯨ ꯑꯩꯈꯣꯏ ꯑꯃꯨꯛ ꯇꯥꯖꯒꯦ ꯑꯣꯖꯥ?
1: ꯏꯪ ꯀꯨꯝꯖꯥ 1996ꯀꯤ ꯐꯦꯕ꯭ꯋꯥꯔꯤꯗ ꯑꯩ ꯇꯥꯡ 13ꯇ ꯑꯩꯁꯦ ꯑꯦꯁ ꯑꯦꯁ ꯄꯤꯗ ꯖꯣꯏꯟ ꯇꯧꯏ ꯀꯛꯆꯤꯡꯗ, ꯃꯇꯝꯗꯨꯗ ꯀꯝꯄꯅꯤ ꯑꯍꯨꯝ ꯈꯛꯇ ꯂꯩꯔꯝꯃꯦ
0: ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅ,
1: ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯦꯁ ꯑꯦꯁ ꯄꯤꯁꯦ ꯑꯦ ꯍꯥꯏꯁꯤꯅ ꯕꯤꯁꯦꯟꯄꯨꯔꯗ, ꯕꯤꯁꯨ ꯕꯤꯁꯦꯟꯄꯨꯔꯗ, ꯑꯗꯒꯤ ꯁꯤꯅ ꯊꯧꯕꯥꯜꯒꯤ ꯑꯣꯏꯅ ꯀꯛꯆꯤꯡꯗ ꯑꯣꯏꯌꯦꯕꯀꯣ, ꯑꯗꯒꯤ ꯑꯣꯐꯤꯁꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯀꯩꯁꯥꯝꯊꯣꯡꯗ ꯂꯩꯕ ꯊꯣꯛꯑꯦ ꯂꯥꯛꯊꯣꯛꯄꯤꯗꯨꯅ
0: ꯍꯦꯗ ꯑꯣꯐꯤꯁꯀꯤ ꯇꯥꯏꯞꯂ,
1: ꯍꯦꯗ ꯑꯣꯐꯤꯁꯀꯤ ꯇꯥꯏꯞꯇ, ꯑꯗꯒꯤ ꯑꯥꯔ ꯀꯦ ꯃꯔꯤꯆꯤ ꯁꯅꯥ ꯂꯩꯒꯤꯗ꯭ꯔꯕꯀꯣ, ꯃꯥꯒꯤ ꯃꯈꯥꯗꯅꯦꯕ, ꯃꯥꯅ ꯑꯦ ꯑꯣ ꯑꯥꯏ ꯑꯦꯔꯤꯌꯥ ꯑꯣꯔꯒꯅꯥꯏꯖꯔ ꯀꯃꯥꯟꯗꯦꯟꯒꯨꯝꯕ ꯆꯠꯅꯤ ꯃꯥꯁꯦ, ꯑꯃꯔꯣꯝꯗ ꯃꯥꯒꯤ ꯃꯥꯟꯗꯣꯞꯇꯁꯨ ꯑꯣꯐꯤꯁ ꯑꯣꯏꯌꯦꯕꯀꯣ, ꯑꯃꯥꯏꯅ ꯇꯧꯏ, ꯑꯗꯨꯒ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯅ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯁꯦꯟꯇꯔꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯁꯔꯥꯛꯄꯥꯠꯇꯒꯤ ꯑꯗꯨꯁꯨ ꯀꯤꯂꯣꯃꯤꯇꯔ ꯑꯃꯃꯨꯛ ꯆꯠꯂꯒ ꯊꯣꯛꯆꯣꯝꯅ ꯈꯨꯟꯗꯨꯝ ꯂꯩꯔꯤꯌꯦ, ꯑꯗꯨꯒꯤ ꯂꯝꯄꯥꯛꯇ ꯀꯦꯝ ꯇꯧꯗꯨꯅ ꯑꯦꯁ ꯑꯦꯁ ꯄꯤꯁꯤ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯃꯗꯨꯗ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯁꯦꯟꯇꯔ ꯑꯣꯏꯈꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅ,
0: ꯃꯗꯨ ꯊꯕꯛ ꯆꯪꯕꯗꯗꯤ ꯑꯣꯖꯥ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯀꯔꯤ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤ, ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ, ꯑꯗꯨꯒ ꯐꯤꯖꯤꯀꯦꯜ ꯇꯦꯁ?
2: ফেব্রিক কিনে ডাইরেক্টর সুরমনি মতমদে আসৌসাংজিং দি পজিশন নিয়া সানরমে
0: ডিপার্টমেন্ট
2: আমদে আমদে আমদে আমদে কোঅপারেট পজি গুমবা এসএসবিসিডি কানোনে প্রজা গামনে মরি লেনবা ফোর্সেস জোবকো আদুমেন আদুম অনেসন আমনেবা এসএসবিসি স্পাসং তো ফজে গোং সাওসাং ইরা সিজি লাইজে আদা আইসি অগমে চলে মদু ক্লাস 8 টামর 9 কাওরে কো চলে আদেদা নোমেই দুন হেলে বগদে ওয়াবু
0: মতমদে তো জাতে কি
2: ও পপ পুরে মনে সিজি চানা এ নং না খাতে গলে দেও কো ওই খাতে ওয়ালি হ্যাঁ তো এই জহন দি আর মতমদে ক্লাস জাওগাও দবে না মেট্রিক পাস তো তো দি হ্যাবিলিটি আই পাস তো দবে হাই হ্যাবিলিটি পাম পাম দি হলে আমাই তো দনা আকুই সান পাইসাম নিওই মারুই না আকুই গি লমদং মিমি নাইবেনিং মিউজিং তো আদুন আই এম বুই ইয়াও উইন তো ওয়েবা
0: এসএসপি জে ওজা মতব দ সার্ভিস সেক্রিফাইস ব্রাদারহুড এন্ড খংনা রবি এন্ড আকুই নেতাই আদু হোজিক সিনা সহস্ত্র সীমা বাল হনা সুমাই নে হিতাই বা মারু ও বাবা কি ফাংশন জে ওজা মাসি কারি নো আকুই নে পি গে মতম দা নলি গে 70স কি মতম দা আকুই গে আই গে ইয়াম বা আদু গে ইচে সিং নোমাই তম চলি নি কানা হে হে স্কুল গি লম্পাক আচো ওয়াজ দে হে হে চলে বা মধু রে এসএসপি গে মেন ফাংশন জে
2: মধু সুনি আর আদুত নেতে গ্রানেট পি সিভিক অ্যাকশন নেই না আই দে এস এস পি তো বরং খালিম নেই সিআইপি না আছে তৌরি বুঝিছে আসার বগান জো সিভিক অ্যাকশন নি গান
0: সিভিক অ্যাকশন প্রোগ্রাম গান হে
2: তো বুঝি তো আর কি মো পাবলিসিটি ক্যাম্পেইন গান না মেলা মসা মত উদ্র না
0: তো ওই তো
2: ইনস্ট্রাকশন গান তো তো ওই বকো আদু নোমি কাপত মিবি গাই
0: ছে হই
2: মাসি নোমি ইয়াও দেনা তক পি বা সিমন বিএলটি হাই ভিলেজ লেভেল ট্রেনিং হাই বকো
0: হই
2: আর কি পিআরটি এবজিনা প্রিমিনারি রেফারেন্স ট্রেনিং হাইব্রিড করম হাইব আদু একুয়েরসু হান ইতক টমবো জাসিং তা পিব দেগে একুয়েরসু থেনে জা হুই আর একুয়েরসু তামবিরে আই মাস পি দেগা তামবি দনা ভিএলটি দা নন খলে আউদব নিনা ভিএলটি এসিন খলে আউদব আরু গা পিআরটি এসিন খলে আউগ নে
0: আদু ওজাগি পোস্টিং জে করম করব মাফম দেগা তা বিরে কমাই তো
2: এসি হাবে জয়েন তো রে মতক তাই জা রে কক্সিং দে জয়েন তো ওয়ে না আদু দেগি আমু মংসাং সিন হে কোয়ার্টার ওয়ে রে হ্যাঁ কথা দিয়েছি কেন নি গ্রুপ সেন্টার ওলো কান দা আর কি বিশনপুর বি কম্পানি দা আর কি এ কম্পানি দা ফাইন লাইট এদ না কই মতম দু দা বকো আর খাই লাইট গদি ট্রেনিং আম না মে কেন দি এস এস পি সি ডি আও জানি ইন্টেলিজেন্ট ট্রেনিং মডি কি মে এভরি থিং মডি কি প্রমোশন ফাঙ্গিয়ার গদি আর মে এভরি ইয়াও দাদি ইন্টেলিজেন্ট ইয়াও দাদি বকো আনা মকল মকল ট্রেনিং মে আম থেং না না তোরে আন গোল্ডম দা গোল্ডম ইন ইউপি দলি আ চিন তক দা আস তুক সি জানি মতম দু দা কই না তাসি কি মেনম লাইয়ে ত্রিয়েন্দেকি কুম ধরগা মদি দা কই গাড়ি ছি বাস গায় লে মনে বা ট্রেনিং সেন্টারি গাড়ি গায় লার মগা গাড়ি গোদা মে না ট্রেন স্টেশন মে লেবা গোল্ড মে সেন বগি জায়গা দ আদিলা বাস গায় রে মেগা মদি পলিটিক্স কান্ড সার্চ অফ দি মিটে বিদা কং জানতে নাম সানা রবা
0: মানে মানে আদে ও জাত সপ মতব দতি ইমফাল টু ডিমাপুর ডিমাপুর টু গুয়াহাটি ট্রেন দা বাস দা আদকি লম্বি থোঙ্গা দি কম দো গি মতম দো জাও নে ট্রেনিং চপসে গলি গই 70স কি মতম নি না
2: হয় মতম দ দা কই ওদি না এম এস আর টি সি আর দনা এম এস এম এস আর মদো
0: ติเกรนกักเตเวนตุมดุดาวอเรนไดนานาคุยเกซีเอมดาจักกะโตบกซุเซฟทูกีนะอินดิวิดวลเรกซุกรุปเรกซุกอมินปุนนาอ๋อตอรกะเดดาอะดุนะวอเรนตุนาติเกนี่กออนุมันตอรกะเซดีนาเอเมสซีเดซะละนี่เอเมสซีตะเกมุดิมาปุดิกิดิอะซังทุมซะตราฮาดิบซะกาซุยอเรมันตะเทงนะรักปะอวนุงไกวะริกาซุไลเรกะดิอุซา
2: ฮาราวริเมดิกะไรโอฮาราวริเมกะไรอะฮามะตุเตนโตงนุงไอดิมีเนโฮยอะดุอะซาวคะนะไลเนเซคอนสเตเบิลวินเนเลเรปะเซตุโลปะดิกุมายงะตะวิโยซาอัสมะตัมดุอะฮามะซอมกันดาเดเดยามปีดาอะดุปีเฮเซเมยามเนพากีตงนุเดออริมเนเอปุลิสเตเดมันเปปุลิสตะนุยโตโลตังไคเมมีเนคุนะอีตงนุดิเนบะโกปุลิสอุสเตมะตัมดุดาอะอุสเตเบนดิพุนเนเซนเบเนตะเบนะโฮยโฮยตะวิฮอจิกติ হুইসেল কোগনি ডিউটি ডিটেল তরনি মা মা তোর সিন্ধু মগা আমি অফিস পেরে সাবাই না me candidate kaitakiba and to by numitugi shap su doing never go. I do look at the lore. I know that you do not move shem sabre with topa. And then some free lived in the way that had ba Hawaii Marugas with Takotobane. I do not saw Yayaba. I'm sorry, we go. Come and then do none. I think the tapa, quite a essential and Malay. Low to watching Saxing Jay. Hawaii Jay. A move a quim machender. I did a little quarter day with Kambuli than a con. I don't know, loaner, my family Kambuna, Moinu, labor. My talk was here, Christmas to we do a more at the web. I then went to get the more at the posse pork canaba. Pork pork one of exchange on the beer factory toy. I didn't come to give a pig could eat a lapu cut up with a lapu pan pan ba. I don't know who I give a name in that. I insisted to me.
0: Oh,
2: hey, Biasim chicken to me and a torpa. What are we moan, they say?
0: Hoy.
2: I don't know, Tana, Biasim put it even. Moon district transport had to air. Moon the Zumo year, which the cutting
0: the Kosung the Gim Monda
2: Monda transport had to AJ. Moon Jisu, Nungava, Nusiba, Zagani, from the Dagui. Moon got out with you don't never. Oh, that is a DJ. I do more ang and only we neck. Community hall, and talk piling a day living in a quick moina. The young things about that. Me. Hard to be Mokoche, my theatre, Migana,
0: who's a headhunter.
2: Oh, a manner, Togigan and Munitai. And why don't I say Monday in Ganas, voluntary, Salikanatorian, theatre, say, Mim Sapsuka Margal, eh? A hinged eh, another Munda, and no cooks for Leman and Dandela. Only, Sir Itra, and Tormesimana, Kainanatra has had a day, and Nunsir and Tuam Tuna. Ram Tunando, why, Sir, I said Papami. The time is a Papami, Kadigino, no low camley. Nangi income came the quicker and tore up. I am the medium is a dear. And I enjoy to ring it. Enjoy the shallow to come to the began to tear me. And the total of the local and Toroga. The man should use a king it up. Moina, Chedoratan, is a voluntary. Zitting a mute.
0: Tabutaki, voluntary, German, Loto Matunga, was a caricari, Torugati Matunga de Limpi.
2: Telematorsini, theatre, and Gauzadisini, San Zamagola, I am two in Tok day. See Tokungan Kerlady, and Zixina, I roll in Tokong, and the gay low carbomoshi, Tori Hanigans in Gang, one of the Abuji.
0: Adoga Maruxida, Uzagi, Yamanua, is a Yamna Tazatana, Hajavatare, Hogi, Agaspani, Falgi, B. Haigi, a proof artist, Amakaso, drama artist, who in Heglerampa,
2: Hoi
0: Hoi. Adosa, Odisan City, Karamatam, the past to PK, Karamatam, the Chokrakwa, Uzan and Champiragati.
2: So the way Tamu in Rekuma, Legamatam,
0: Hoi, Pabung in Rekuma, producer, wearing him at the
2: producer, wearing him at them. IT 8 or Male.
0: Oh, 1988.
2: IT 8. I have a B, do you go B pass over there? B Hajina, and I sing a quick year.
0: No, my time, Ibovisha.
2: Bovisha. I do man away, we can do that. Be either passed away. But then phones later pointed
0: out. Oh, Chome. Oh, two cooks is Jacob and get away at this. Keep
2: later.
0: Oh, posta.
2: Posta. Postare, and 8 days from the Harold is he? Sally, you're the Lacanda. I
0: say, they do approve where he says. Uzana is a speed later, but Matundra, not Mamantra.
2: Hurali Yorini. It says really Lena.
0: Oh, artistic, what you good
2: beginning when we are in me, Adilena Lunena, Program Yawzuna, Matunda, Tamunuka Lenda, Yam Pazaba canozi, P of a parole,
0: oh,
2: Tamduda. Man, if I'm Tazi, you can't get a Pazaba P. Mezajitne, eight Murtazek,
0: have you?
2: Yana, Nana, B Paso Buzi, Sida Kung Buzi, Hana Paso Kung Buzi, Morang Temgi, when Dr. Pirovatani Iba, Lampala beatung Danam Kungiva. When she got how many Gruki Kumbinataba,
0: individual
2: Lugida, launching Kripetong Hiva. Ada Nikosome has it now. Man, Hero Kung and Belen, Adagi, Harangoi Tongi, Mozano Dia, Nupada Koi, Hungogani, Nupidana, Pilam Kumbi, Tanzamia, or the Gi, Semi Indu, Toroka Kumanga, the players handing out the Kumitak. I don't know what I said. Oh, you
0: okay? I said.
2: Sheryl target the Sheryl so is a Marie Mangani in the Yahrabani.
0: Hoi.
2: Sheryl target in a la Sam gives to the Kumam Dankal.
0: Kimati Yamakumbre. Oh, hoi. Aduga Masina Radiogi Matani. Aduga was a film that got the Yogi for come the way.
2: Films here, Unka Yawi Roll Masama, Unka.
0: Digital Gita.
2: Digital Gita.
0: yamna nungai ozagi mai thongse aduki matik yam pre tongan tongam ba mai ke de loin ma ke ozagi mingche dubre ra me adu oza ozata koina yamna hajiring ba se batare
2: tapio
0: radio ki drama si da na

0: ꯍꯤꯔꯝꯂꯦ ꯃꯁꯤꯗꯁꯨ ꯅꯠꯇꯅ ꯃꯍꯥꯛꯅ ꯇꯥꯏꯕꯪ ꯋꯥꯈꯜ ꯇꯥꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯍꯥꯛꯀꯤ ꯄꯣꯛꯃꯤꯟꯅꯕ ꯃꯆꯤꯟ ꯃꯅꯥꯎ ꯈꯤꯕꯤꯛ ꯇꯥꯏꯕꯪ ꯄꯥꯜ ꯊꯥꯗꯣꯛꯈꯤꯔꯝꯂꯦ ꯑꯁꯨꯝꯅ ꯃꯌꯥꯝꯕ ꯃꯆꯦꯁꯤꯡꯒ ꯂꯣꯏꯅꯖꯕ ꯐꯪꯂꯛꯈꯤꯗꯕ ꯃꯤꯁꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯍꯧꯔꯛꯈꯤ
1: ꯀꯥꯏꯅꯕ ꯅꯥꯏꯇꯣꯝ ꯇꯥꯕꯒꯤ ꯁꯩꯍꯧꯗ ꯍꯧꯔꯛꯈꯤꯕ ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠ ꯃꯕꯨꯗꯤ ꯃꯔꯧꯁꯤꯡ ꯂꯩꯕ ꯑꯉꯥꯡ ꯑꯃꯗꯤ ꯑꯣꯏꯔꯛꯈꯤ ꯄꯤꯛꯂꯤꯉꯩꯗꯒꯤ ꯍꯧꯅ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨꯗ ꯊꯣꯏꯅ ꯍꯦꯟꯅ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯔꯛꯈꯤ ꯃꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯨꯅ ꯃꯤꯀꯣꯛ ꯊꯣꯡꯕ ꯃꯍꯩꯔꯣꯏ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯃꯃꯥꯟꯅꯕꯁꯤꯡꯒꯤ ꯃꯔꯛꯇ ꯍꯧꯔꯛꯈꯤ ꯃꯦꯇ꯭ꯔꯤꯛ ꯄꯔꯤꯈ꯭ꯌꯥꯗ ꯂꯦꯇꯔ ꯆꯠꯇꯨꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈꯤ ꯑꯁꯨꯝꯅ ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯂꯛꯄꯅ ꯈ꯭ꯔꯤꯁꯇ ꯀꯨꯝ 1992 ꯃꯍꯥꯛ ꯀꯜꯀꯇꯥ ꯕꯤꯁ꯭ꯋꯕꯤꯗ꯭ꯌꯥꯂꯣꯏꯗꯒꯤ ꯕꯤ.ꯑꯦ. ꯃꯥꯏ ꯄꯥꯛꯇꯨꯅ ꯃꯌꯨꯝꯗ ꯍꯜꯂꯛꯈꯤ
0: ꯕꯤ.ꯑꯦ. ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯕ ꯃꯇꯨꯡꯗ ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠ ꯌꯨꯝꯕꯥ ꯂꯝꯕꯤꯗ ꯈꯣꯡꯗꯥꯈꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯂꯣꯏꯅꯕꯤꯒꯤ ꯃꯃꯤꯡꯅ ꯂꯣꯡꯖꯝ ꯁꯅꯨ ꯖꯥꯃꯤꯅꯤ ꯀꯧꯏ ꯃꯍꯥꯛꯅ ꯃꯆꯥꯅꯨꯄꯥ ꯑꯅꯤ ꯃꯆꯥꯅꯨꯄꯤ ꯑꯃꯒꯤ ꯃꯄꯥ ꯑꯣꯏꯕ ꯐꯪꯖꯈꯤ ꯑꯁꯨꯝꯅ ꯒ꯭ꯔꯦꯖꯨꯋꯦꯠ ꯑꯃ ꯑꯣꯏꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯃꯇꯝ ꯈꯔ ꯏꯝꯐꯥꯜ ꯃꯌꯣꯜꯗ ꯂꯩꯔꯤꯕ ꯖꯣꯅꯣꯁꯇꯣꯟ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯑꯣꯖꯥ ꯑꯣꯏꯔꯝꯃꯤ ꯁ꯭ꯀꯨꯜ ꯑꯁꯤ ꯉꯁꯤꯗꯤ ꯖꯣꯅꯣꯁꯇꯣꯟ ꯍꯌꯔ ꯁꯦꯀꯦꯟꯗꯔꯤ ꯁ꯭ꯀꯨꯜ ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯔꯤꯕꯅꯤ
1: ꯑꯣꯖꯥ ꯑꯣꯏꯕꯒꯤ ꯁꯤꯟꯐꯝꯗ ꯆꯪꯂꯕ ꯃꯇꯨꯡꯗ ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠꯅ ꯂꯝꯗꯝꯁꯤꯒꯤ ꯍꯧꯔꯛꯂꯤꯕ ꯃꯤꯔꯣꯜꯁꯤꯡꯒꯤꯗꯃꯛ ꯃꯍꯩꯂꯣꯏꯁꯪ ꯍꯥꯏꯕꯗꯤ ꯁ꯭ꯀꯨꯜꯒꯤ ꯑꯋꯥꯠ ꯑꯄꯥ ꯎꯕ ꯍꯧꯔꯛꯈꯤ ꯃꯁꯤꯗꯒꯤ ꯃꯍꯥꯛꯅ ꯖꯣꯅꯣꯁꯇꯣꯟ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯑꯣꯖꯥ ꯑꯣꯏꯕꯒꯤ ꯊꯕꯛ ꯊꯥꯗꯣꯛꯂꯝꯈꯤ ꯃꯇꯨꯡꯗ ꯃꯍꯥꯛꯅ ꯋꯥꯈꯜ ꯇꯤꯟꯅꯕ ꯃꯔꯨꯞ ꯃꯄꯥꯡꯁꯤꯡ ꯄꯨꯟꯁꯤꯟꯅꯗꯨꯅ ꯌꯣꯔ ꯍꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜ ꯍꯥꯏꯅ ꯃꯤꯡꯊꯣꯟꯕ ꯁ꯭ꯀꯨꯜ ꯑꯃ ꯂꯤꯡꯈꯠꯈꯤ
0: ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠꯅ ꯍꯣꯠꯅꯖꯗꯨꯅ ꯂꯤꯡꯈꯠꯈꯤꯕ ꯌꯣꯔ ꯍꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯥꯏꯅꯊꯪꯗ ꯇꯣꯝꯕꯤꯁꯅꯥ ꯍꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜ ꯍꯥꯏꯅ ꯃꯤꯡ ꯑꯣꯟꯈꯤ ꯆꯍꯤ ꯈꯔ ꯍꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜ ꯑꯁꯤꯗ ꯍꯦꯗ ꯃꯥꯁꯇꯔꯒꯤ ꯊꯧꯒꯥꯏ ꯄꯨꯗꯨꯅ ꯏꯔꯝꯗ ꯃꯁꯤꯒꯤ ꯃꯍꯩꯔꯣꯏ ꯀꯌꯥ ꯇꯥꯛꯄꯤ ꯇꯝꯕꯤꯔꯝꯂꯒ ꯈ꯭ꯔꯤꯁꯇ ꯀꯨꯝ 1996 ꯃꯍꯥꯛ ꯐꯝ ꯑꯗꯨ ꯊꯥꯗꯣꯛꯂꯝꯈꯤ ꯑꯃꯔꯣꯝꯗ ꯑꯏꯕ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯤꯇꯔꯦꯆꯔꯗ ꯈꯨꯠ ꯊꯥꯕ ꯍꯧꯔꯛꯈꯤꯕꯁꯤ ꯕꯤ.ꯑꯦ. ꯄꯥꯁ ꯇꯧꯔꯕ ꯃꯇꯨꯡ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯈ꯭ꯔꯤꯁꯇ ꯀꯨꯝ 1993 ꯑꯗꯨꯋꯥꯏꯗꯅꯤ
1: ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠꯅ ꯍꯦꯗꯃꯥꯁꯇꯔꯒꯤ ꯁꯤꯟꯐꯝ ꯊꯥꯗꯣꯛꯂꯕ ꯃꯇꯨꯡ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯈ꯭ꯔꯤꯁꯇ ꯀꯨꯝ 1998 ꯑꯗꯨꯋꯥꯏꯗꯒꯤꯗꯤ ꯃꯍꯥꯛ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯤꯇꯔꯦꯆꯔꯒꯤ ꯂꯝꯗ ꯏꯕꯒꯤ ꯊꯕꯛꯇ ꯃꯄꯨꯡ ꯑꯣꯏꯅ ꯃꯥꯏ ꯑꯣꯟꯁꯤꯜꯂꯛꯈꯤ
0: ꯂꯥꯏꯔꯤꯛꯀꯤ ꯃꯉꯥꯜ ꯅꯤꯡꯊꯤꯅ ꯐꯪꯂꯛꯄ ꯑꯃꯗꯤ ꯑꯣꯖꯥꯒꯤ ꯁꯤꯟꯐꯝꯗ ꯂꯩꯔꯛꯇꯨꯅ ꯃꯍꯩꯔꯣꯏ ꯀꯌꯥꯗ ꯂꯧꯁꯤꯡꯒꯤ ꯃꯉꯥꯜ ꯄꯤꯔꯛꯈꯤꯕ ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔ ꯍꯤꯔꯝ ꯀꯌꯥꯗ ꯋꯥꯈꯜ ꯃꯨꯟꯅ ꯀꯨꯞꯅ ꯈꯟꯒꯟꯕ ꯃꯤꯇꯥꯅꯤ ꯃꯍꯥꯛꯅ ꯃꯇꯝꯗꯨꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯈꯨꯟꯅꯥꯏꯗ ꯊꯣꯛꯂꯤꯕ ꯊꯧꯗꯣꯛ ꯋꯥꯊꯣꯛ ꯎꯔꯤ ꯇꯥꯔꯤꯕ ꯄꯨꯝꯕꯗ ꯃꯅꯨꯡ ꯍꯨꯠꯅ ꯎꯁꯤꯟ ꯈꯟꯖꯤꯜꯂꯤ ꯃꯗꯨꯃꯛꯇꯅ ꯊꯃꯣꯏ ꯁꯣꯛꯆꯈꯤꯕ ꯃꯤꯁꯛ ꯑꯃꯅꯤ
1: ꯃꯍꯥꯛꯅ ꯏꯔꯝꯕ ꯐꯝꯕꯥꯛ ꯂꯤꯂꯥ ꯍꯥꯏꯕꯗꯤ ꯗ꯭ꯔꯃꯥ ꯈꯔꯒꯤ ꯃꯃꯤꯡ ꯄꯟꯕ ꯇꯥꯔꯕꯗꯤ ꯔꯤꯖꯤꯌꯥ ꯃꯣꯏꯔꯥꯡꯊꯣꯏꯕꯤ ꯚꯥꯒ꯭ꯌꯆꯟꯗ꯭ꯔ ꯀꌯ�ꯔꯞ ꯂꯥꯇꯝꯖꯩ ꯑꯁꯤꯅꯆꯤꯡꯕ ꯄꯟꯕ ꯌꯥꯏ ꯅꯔꯒꯝꯚꯤꯔ ꯃꯤꯡꯊꯣꯟꯕ ꯗ꯭ꯔꯃꯥ ꯑꯃꯗꯤ ꯏꯕ ꯂꯣꯏꯁꯤꯟꯗꯅ ꯊꯝꯂꯝꯃꯤ
0: ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠ ꯈꯟꯗ ꯀꯥꯏꯕ꯭ꯌꯗꯁꯨ ꯈꯨꯠ ꯊꯥꯔꯝꯃꯤ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯏꯕ ꯂꯣꯏꯁꯤꯜꯂꯝꯕ ꯃꯍꯥꯛꯀꯤ ꯈꯟꯗ ꯀꯥꯏꯕ꯭ꯌꯗꯤ ꯀꯪꯁꯕꯣꯙ ꯍꯥꯏꯕꯁꯤꯅꯤ ꯑꯗꯨꯒ ꯈꯟꯗ ꯀꯥꯏꯕ꯭ꯌꯒꯤ ꯃꯑꯣꯡꯗ ꯏꯔꯝꯂꯒ ꯂꯣꯏꯁꯤꯜꯂꯝꯗꯅ ꯊꯝꯂꯝꯕ ꯑꯃꯒꯁꯨ ꯂꯩꯔꯤ ꯃꯗꯨꯅ ꯁꯨꯚꯗ꯭ꯔ ꯍꯣꯔꯣꯟ ꯍꯥꯏꯅ ꯃꯤꯡꯊꯣꯜꯂꯝꯃꯤ ꯃꯍꯥꯛꯅ ꯁꯩꯔꯦꯡꯁꯨ ꯏꯔꯝꯃꯤ ꯑꯁꯨꯝꯅ ꯃꯍꯥꯛꯅ ꯏꯔꯝꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯅꯝꯊꯣꯛꯇꯨꯅ ꯐꯣꯡꯂꯕꯁꯤꯡꯗꯤ ꯀꯪꯁꯕꯣꯙ ꯃꯣꯏꯔꯥꯡꯊꯣꯏꯕꯤ ꯑꯃꯗꯤ ꯚꯥꯒ꯭ꯌꯆꯟꯗ꯭ꯔ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤꯡ ꯑꯁꯤꯅꯤ
1: ꯈꯟꯗ ꯀꯥꯕ꯭ꯌ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯆꯧꯕ ꯋꯥꯔꯤ ꯑꯃꯕꯨ ꯁꯩꯔꯦꯡꯒꯤ ꯈꯨꯏꯗ ꯁꯨꯔ ꯇꯥꯜ ꯅꯥꯏꯅ ꯑꯀꯛꯅꯕ ꯄꯟꯗꯨꯞ ꯃꯁꯤꯡꯗ ꯏꯕꯕꯨ ꯈꯪꯅꯩ ꯑꯁꯥꯡꯕ ꯁꯩꯔꯦꯡꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯨ ꯌꯥꯏ ꯀꯪꯁꯕꯣꯙ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯟꯗ ꯀꯥꯕ꯭ꯌ ꯑꯁꯤꯃꯛ ꯁꯩꯔꯦꯡꯒꯤ ꯈꯨꯏꯗ ꯀꯪꯁ ꯅꯤꯡꯊꯧꯕꯨ ꯁ꯭ꯔꯤ ꯀ꯭ꯔꯤꯁꯅꯅ ꯂꯥꯟꯕꯤꯈꯤꯕ ꯐꯥꯎꯕꯒꯤ ꯋꯥꯔꯤꯗꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯂꯝꯕꯅꯤ
0: ꯗꯥꯏꯔꯦꯟꯗ꯭ꯔꯖꯤꯠꯅ ꯏꯔꯝꯕ ꯗ꯭ꯔꯃꯥ ꯈꯝꯕ ꯊꯣꯏꯕꯤ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯅ ꯃꯣꯏꯔꯥꯡ ꯀꯪꯂꯩꯔꯣꯟꯒꯤ ꯋꯥꯔꯤ ꯁꯤꯡꯕꯨꯜꯁꯤꯡꯗꯒꯤ ꯁꯨꯞꯅꯒꯤ ꯈꯝꯕ ꯊꯣꯏꯕꯤꯒꯤ ꯃꯇꯥꯡ ꯈꯛ ꯏꯊꯣꯛꯄꯅꯤ ꯑꯗꯨꯒ ভাগ্যচন্দ্রা হাইব ড্রামা আসি মণিপুর ইতিহাস কি মূল তাঙ্কক ইরম্বনি ড্রামা আসিদ আওয়ান লান্দারকপদগি ভাগ্যচন্দ্রন তেখাও লৈবাক্ত লানজেনব মফম আতুদ আঙাওব সমু ফাব আমদি মমৈথংদ মৈরাং নিংথৌ খেলাই নুংনাং তেলহৈববু ভাগ্যচন্দ্রন মাইথিব পিখিবদু উৎনব হোটনরম্বি
1: আরাম্বম তরেন্দ্রজিত কাব্য আমদি ড্রামা ইব আইব ওইবদ নতনা মশামক ফম্বাক্ত আর্টিস্ট আম ওইন থোকতুনা এক তৌরমকিব মিশকনি আসুমনা মহাক সগোলবন নম্বুল মপানদ লাইরিবা এরিয়ান থিয়েটার হাইন মিংথোনবা থিয়েটার গ্রুপ আসি লিংখৎনব হোটনরকপদা আচৌব থৌডাং লৌকিবা মিশক আমাচুনি
0: দরেন্দ্রজিৎন মণিপুরি লিটারেচার গিদমক কঠোকপগ লোইননা কন্ন হোটনরকিব মতম আসি মণিপুরি লিটারেচার না মশাগি অনৌব খোংফম আমদি মায়োন হোংনব হোটনরকপ মতমনি মতমদুগি মমাংদদি মণিপুরি লিটারেচার আসি বংলা লোন আমদি সাহিত্যন ইয়াসল্লাকতুন থৌরম্বনি হাইবাই মধুগি আমাং আতং খংলকতুন মরোমদোম খোংদাফম আম সেমজননব মতম আদুগি নংসুপকি লাইরিক খুতম ওয়েস্টার্ন ইজুকেশনগি মঙ্গাল ফংলব মৈতেই সিংনা হোটনরকপ মতম ওইকি
1: মতৌ আসুমনা মণিপুরি লোন আমদি সাহিত্যবো মিমানব থাক আমদ পুখৎনব হোটনরকিব লমদম আসিগি মাংজিন থাব আইব সিংদি খৈরাকপম চাওব হিজম আঙাংহল ডাক্তার লামাবম কমল হাওয়াইবম নবদীপ চন্দ্র আসিনচিংব সিং আসিনি মখন হোটনরমকিব থাকসিংগি মনুংদ থৈদোকনে সিংথাব যাবদি মণিপুরি লোনদ লাইরিক তামনব হোটনব মসিগিদমক দরকার ওইব তামনব লাইরিক টেক্সটবুকন চিংব পুথোকতুন হান সুকলাই লাইরামদব মচাক কয়া লাংখৎনব ইয়ামন কন্ন হোটনরকপ মতমনি
0: অদুগুম্ব মণিপুরি লিটারেচারগি মচাক লাংখৎপগি আকনব খোংহৌ অদুদ শ্রী দরেন্দ্রজিত মশামক চপচাব থৌদাং লৌদুন মায়ামদুগি মরক্ত ইয়াউননব হোটনকিব আইব আমনি মণিপুরি লোনদ চেফং ফোংদুন মতম মতমগি ওইব ই পাও আমদি সাহিত্যগি মচাকসিং ইয়োহন্ননব হোটনবদ আকনব ইহৌ আমসু লাকি ইহৌ অদুদ দরেন্দ্রজিৎসু মাইপুনন থৌদাং লৌকিব মিশক মহাক মশান সম্পাদক লেংসিন লোই আম ওইরগ খ্রিস্টকুম লিসিং আমগ চমাপন কুন্থ্রা মরিদ ললিত মঞ্জরি প্রতিকা কৌব থা থাগি ওইন ফোংব চেফং আম পুথোকব হৌকি চেফং আসি সহি মরি হেন পুথোকলামি
1: মতম মদুগি লাইক লাইসু হৈরবনি হাইরিবা মামালোন মণিপুরি নুংশিখিব আইব সিং আসি বাংলা সংস্কৃত আমদি হিন্দিন চিংব খং হৈব মিয়ৈ ওইকি মসক নাইরব আচৌব লোনগি পুকৈ লনগৈ খংলুরব মতুংদ মমালোনগিদমকসু লাইফম থোকপ লোনসিগি সাহিত্যগি মচল মচাক কয়া সেমগৎনব হোটনরকি আদুবো মখোইনে ইরকপ ওয়ারেং সাইরেং ওয়ারিদ নতন কারিগুম্ব চেফোংগি মমিং লুপগি মমিং থোনবদদি বাংলা লোনগি সরুক হেক হেক ইয়াওব নত্রগ বাংলা লোননা পুলপ থোনরম্বগি মমিদি নিংথিনতাই মসিমক্তে ফাখ্রব ইসেই নোমত সুঙ্গংলাই হাইবদুনি হাইনা খন্দোকপ তাবনি
0: মহাকন মণিপুরগি নিংথৌ ওইকিব চুরচান্দ মহারাজগি পুনসি ওয়ারিদ ইয়ুমফম ওইরগ মতম মতুদ থোকিব থৌদোক ওয়াথোকন সিংব খোমজিনদুন ইখৎপ হৌকি মধু মালয়মগি থাকত খঙ্গন্নবগি আশাগ লোইনন ইংরাজি লোনদ ইব হৌগৎলম্বনি লাইবক থিবদি মধু মপুং ফান লোইসিনব গমলমখিদরে
1: মতম মদুদ নট সংকীর্তনগি সৈসক আয়ামব মহৌসাদগি বাংলা লোনদ সকনরম্বদু মখা সামথরিব মতম ওইকি আদুবো চুরচান্দ মহারাজ ইয়াউনা নট সংকীর্তনগি ইসৈসিংগি ময়েকসিং মণিপুরি লোনদ হন্দোকনব হোটনবদ ইনোট পিরকপ হৌরকি নট ইসৈগি মসক নাইব ওজাসিংনসু কন্ন হোটনকিব মতাংনি মদুদ দরেন্দ্রজিৎসু ইয়াউসিনকি mahakna bashak saija amadi holi isai kharasu mapung phane ithoktuna tham.

0: হজিক তাবিরে নাহারলগি খঞ্জেল।
1: হ্যালো খুঙ্গাং লাইভ ফোন ইন প্রোগ্রাম।
2: হ্যালো খুঙ্গাং লাইভ ফোন ইন প্রোগ্রাম। থা খুদিংগে অরোইব থাংজা খুঙ্গাংগে থৌরমদা সন্দোকচবা।
1: হ্যালো খুঙ্গাং লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলিব থা আসিগি ওইনা লাকলিব মেগি তাং কুনথ্রা থাংজে নুমিত নুমিদাং পুংতরুক মিনিট নিফু খুঙ্গাংগে থৌরমদা সন্দোকচগনি। হ্যালো খুঙ্গাং লাইভ ফোন ইন প্রোগ্রাম। থমজরিব হিরম আয়োগ নাগি সেকশন থৌরাং এক্সপার্ট ওইনে লেংসিন বিগদবা ডক্টর সৌবাম খোগেন সিং সিনিয়র সাইন্টিস্ট এন্ড হেড কে ভি কে উখরুল ICAR রিসার্চ কমপ্লেক্স NEIS রিজন।
2: মিয়ামনা স্টুডিও গে টেলিফোন নাম্বার
1: 9362327078 কল তৌবিরক্তুনা থৌরম আসিবু সরুক ইয়াবিউ। হ্যালো খুঙ্গাং
2: লাইভ ফোন ইন প্রোগ্রাম।
0: থৌরম সেদুকতুন তাহানজরিব আছে মেঘহসা বহুম দশমিক মঙ্গাদ সন্দোকচরিব আকাশবাণী ফালগি FM সঙ্গাই সিনেলদগিনী।